জন এসুসিটা খুশে মানুটে গু পাপ জন এসুসিটা খুশে খুশে গয়া হি হেকা মানাও ললি পা মানাও ললি পা সকলে মুক্তি সুসিতা খুশে এসুসিটা খুশে সকলে মুক্তি তোমার তো মুক্তি কয়া।